চাল হাটায় আর বসতে নেই বাজি নতে হারাম বেটা হোক আর শের কা তুলে কিয়া।